0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: পরবর্তী এসএমএস টি আসছে, পঠাইছন্তি প্রভাকর পাত্র, প্রমোদ পাত্র, রথ ভাই এবং সুদাম ভাই। আপনি চাইছন্তি ধোকা আলবমরে অঞ্জলি মিশ্রঙ্কু শুনিবা পাই। আপনার ঠিকনাটি হচ্ছে মহম্মদপুর বিলাট কটকরু। অঞ্জলি মিশ্রঙ্ক কণ্ঠরে গীতর অর্থটি এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে, এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে আউ মন ভিজে তোমরি স্মৃতিরে, পুনি রাতি হেলে লুহ আখি ভিজে আউ বাকি লুহ পিয়ে ওঠারে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষ হলা কার্যক্রম চির সবুজ। আজি এর শুণুলে কতটি পল্লীগীত, শিল্পী থিলে অঞ্জলি মিশ্র। শিল্পী পল্লীগীত গাইলে পুরাতন রচনার।

0: உலகமுழுதுவா. செட்டிநாடு சிமெண்ட், தி பெர்ஃபெக்ட் கான்கிரீட் சாய்ஸ்.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণ আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম দূরদর্শনের ডিটিএচ ওড়িয়া এবং নিউজ অন এআইআর আপ যোগে মধ্য প্রচারিত হচ্ছে।

বর্ষা, বর্ষা ভাল লাগে এই বর্ষা। এ বর্ষা নাটা বেশ রোমাঞ্চক না? এই আষাঢ়ার বর্ষা ভিজায় সভিঙ্কু। বর্ষা আসে, বর্ষা ছরে, আউ সেই বর্ষার ভিজিবার অনুভব সতরে নিয়ারা। এ বর্ষা অনেকঙ্কু ভিজায়, উন্মাদিত বি করে। কৃষক খুশি হুয়ে, প্রেমিক পুল্লকিত হুয়ে, আউ শুষ্ক তরুলতা বি পল্লবিত হুয়ন্তি এ বর্ষার পহিলি ছুঁয়ারে। এ বর্ষা প্রকৃতিকে নূতন জীবন দেওয়া সহিত মনিষ মনরে উৎসাহ ও প্রফুল্লতা ভরিদিয়ে।

শেষ হলা নাটক পরম তৃপ্তির হস। নাটকর বিভিন্ন ভূমিকার অংশগ্রহণ করে রাম শরৎ কুমার মাঝি, বিশ্বমিত্র বিনায়ক মিশ্র, ব্রহ্মা বিভূতিভূষণ মহান্তি, ভরত ললিত কানুনগো, লক্ষ্মণ গণেশ্বরম নায়ক, হনুমান হৈনন্দিত মহান্তি, সীতা মধুস্মিতা ওঝা, রচনা সুধাকর নন্দ, প্রযোজনা জগদীশ অধিকারী, সহযোগিতা কৃষ্ণ মহান্তি।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: কার্যক্রমর পরবর্তী শিল্পী গীতিস্মিতা মহাপাত্র, সে গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি।

0: দেখিব মু কেমিতে চিনহাই পারিব সপক্ষ বাহিনী কি হাতরে ধরিতলা কলঙ্কে তীরকু বামকরকু চিরি দেলা রক্ত ধার ধার বহিলা সে রক্তর দাগু তীরর অগ্রে লগাই দেলা নাগান্তক বিদ্যা প্রয়োগ করি তীরকু ছাড়ি দেলা সমস্ত পাণ্ডব মানকর ললাটরে বিজয় টিকা লাগি গলা হসি দেলে ভগবান কৃষ্ণ ক্লেরে বাবু তোর না কোন
1: না বেলাল সেন
0: বেলাল সেন আরে তোরি না বেলাল সেন না আচ্ছা মু তো আসতিলি পাণ্ডব মানক সপক্ষে মো কোনসি ললাটরে বিজয় টিকা লাগিলা নাহি যদি মো জন অনি সত্য রাখিব।

বেলাউসরম গুন্ডাকে কাটিব কইলা ভীষ্ম কলে লো বেলা বলি আলো দেখে এই পরিপ্রেক্ষীরে তো পুও বিনা যুদ্ধরে আজি গুরুদক্ষিণা ভাবরে জীবনকে দেই যাইছি ভীষ্মঙ্ক নিকটে প্রতিজ্ঞা কলে বেলা বলি কলে হে মহাপুরুষ মু প্রতিজ্ঞা করুছি নিশ্চিন্ত ভাবে মোর পুত্র হন্তার শির কাটিবি ভীষ্ম কলে পারিবনি পারিবনি পারিবু।

0: ক্ষেত্রে অসুবিধা হব, মো বাপাঙ্কর না বজারে পড়ব। তেণুকরি সেমানে মধ্যে যাই আইনর সুরক্ষা নেওয়া পাই চাহু নাহান্তি, বরং ঘর ভিতরে তাকে সহি যাওয়া চাহুছেন। যদি প্রাথমিক অবস্থারু মহিলা মানে তাঁর অধিকার বিষয়ে জানিবে এবং অধিকার কু সাব্যস্ত করিবার পাই উপযুক্ত পদক্ষেপ নেবে, তাহলে আপনার মহিলা মানে সুরক্ষিত হবে। ইয়ে হচ্ছে আইনগত দিক। দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক চেতনা সৃষ্টি করে। আমি যে সমাজের অছু, আমি কৌছু, আমি ঠিক কথা কৌছু, আমি সমস্ত আমি সমাজের রাস্তায় গলা বেড়ে গোটে ঝিও উপরে যদি অত্যাচার হচ্ছে, গোটে বহু উপরে যদি অত্যাচার, সমাজের আমি এতে লোক রাস্তা কড়ে অছে যদি আমি সে অত্যাচার করুথিবা পিলাটা খালি ধ বলি কইবা, তাহলে মহিলা মানে সুরক্ষিত হবে। খালি আইন সুরক্ষা দেই পারিব না, আইন ছড়া আমি মধ্যে আখ পাখ পড়িশা যে সমাজের অছে তাঙ্কা সহিত প্রত্যয় বিজড়িত সমস্তে মধ্যে তাঙ্কু টিকে সহযোগ হাত বড়িবা পড়িব, তাহলে যেন মহিলা মানে সুরক্ষিত।
1: এই যে আলোচনা সব কলে এথিপাইঁ যে আমার কার্যক্রম শুনুবে সে আপনার পরামর্শ দেবে?
0: মোর শেষে মহিলা ভী মানুষ এটি পরামর্শ, ভারত মাটি মহান, জাতি মহান, দেশ মহান, এটি মহিলা মানে যেভাবে ভাবে সম্মান অধিকারিণী সেইভাবে ভাবে সে সম্মান নিশ্চিত ভাবে পাইবে, যে সামান্য ব্যতিক্রম দেখাইছে। এটি আমি মিলিত ভাবে আমার সামাজিক দায়িত্ব বলে ভাবে চেষ্টা করিবা এবং আইনগত অধিকার বিষয়ে সচেতন হয়ে যে ভী মানে দ্বারা কষ্ট পাচ্ছেন সেমানে আগুকু ন আসলে তাকে আগুক আনিবা পাই যদি আমি চেষ্টা করিবা, নিশ্চিত ভাবে আগামী দিনের আমি ভী মানুষ কিছু সুরক্ষা দিয়ে পারি বলে মোর আশা ও বিশ্বাস।
2: শেষ হেলা কার্যক্রম আম আইন। উপস্থাপনারে থিলে রঞ্জিতা পাত্র, প্রযোজনা সদ্যস্মিতা বেহরা। আকাশবাণী কটক শুণতু কতোটি হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে কথাচিত্র কোরা কাগজ, গীতটি কিশোর কুমার।

পার্বতী এসএমএসটি আসছি নিশ্চন্দ কইলি গোপালপুর নিশ্চন্দ কইলি কটক রু আসছি পঠাইছেন্তি সুনিতা পৃষ্টি আপন অনুরোধ করিছেন্তি ওড়িয়া অ্যালবম তুমর কথা চিত্র ওড়িয়া অ্যালবম তুমর রে হিউমান সাগর গাইথিবা গীতটি শুনিবা পাই তাহলে শ্রোতা বন্ধু শুনি নিয়ন্তু আপনকর গীতটি।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

শ্রোতা বন্ধু, টিকে পূর্ব মু আপনার কৌলি এই বর্ষা দিনে ছাতর জলকু আমি কিভাবে ভাবে সংরক্ষণ করে রাখিপার, তেণু এমিতি বি আমি করে পারা যে এমতি কি মাটিরে চুয়া অর্থাৎ খাল তৈরি করে বর্ষা জলকু আমি সংগ্রহ করে পারা, এবং পরবর্তী সময়ের সেই জলকু আমি আমার চাষবাস তথা ঘরের অন্যান্য কার্যরে মধ্যে লগাই পারিবা। তেণু আসন্তু এই বর্ষা দিন আমি বর্ষা জলকু সংরক্ষণ করিবা।

শ্রোতা বন্ধু, আজ গীত গীতিকার কথার কথার গীতের গীতের এই বর্ষা জল সংরক্ষণ কু কিছু বাট আসা পরে এবে আপনার ভাবনা কন কুচি। শ্রোতা বন্ধু, ভাবনা যা বি কহিলে আমি সবুপরে কহিপার, যেহেতু জল আম জীবন, তেণু জলর সঠিক বিনিযোগ করিবার সেতিক আবশ্যকতা রয়েছে। আপনার দেখিথিবে বিভিন্ন পানি ট্যাপ্রু অনবরত জল বাহার এবং তাকে বন্ধ নকরিবা, অর্থাৎ জলর আমি অপব্যবহার করুছে। ঠিক সেমিতি আপনার লক্ষ্য করে গাধুয়া ঘরের ট্যাপ অনবরত খোলা রহিবা দ্বারা মধ্যে ভবিষ্যতের জল সংকটর পড়িবার সম্ভাবনা রয়েছে। সেমিতি আমি আম চাষ জমিরে সমন্বিত পদ্ধতিরে পানি মড়াইবা তথা বর্ষা দিনে জলভণ্ডার গুড়িকরে পানি পূর্ণ করে রাখিবা এবং সেই জলকু খরাদিনে সাধারণত জল সংকট সময়রে আমি ব্যবহার মধ্যে করিপারিবা।

শ্রোতাবন্ধু কার্যক্রম মাধ্যমে পুনর্বার ঘোষণাটি কহি রাখুছু, চুক্তিভিত্তিক সাময়িক সম্বাদদাতা আবেদন নিমন্তে আকাশবাণী কটক সম্বাদ বিভাগ পক্ষ অনুগুল, বালেশ্বর, জগৎসিংহপুর, ময়ূরভঞ্জ এবং গজপতি জেলা পাই চুক্তিভিত্তির সাময়িক সম্বাদদাতা নিযুক্তি পাই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 7/7/2026, প্রার্থীঙ্কর বয়স 24 বর্ষ-50 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক। সবিশেষ বিবরণী পাই www.newsonair.gov.in দেখিবাকু অনুরোধ। ঘোষণাটি এতিকিরে শেষ হেলা।

0: কবি
1: পুনি সেই কবি এ ভুল কাহিকি মাধবী ডাক মতে রাজকুমার
0: রাজকুমার
1: ঠিক কহিত রাজকুমারী মু রাজকুমার রাজপ্রাসাদ ঐশ্বর্য মধ্যে কবির স্থান না অছি রাজপুত্র রাজনীতিজ্ঞ
0: মো কিন্তু এ বিলাসী রাজপুত্র আউ রাজনীতিজ্ঞ কু চাই নথিলি মু চাইতিলি সেই দরিদ্র কবিঙ্কু তাঙ্করি পাখে পাখে রহি তাঙ্ক কবি জীবনর সাথী হবাকু মু আশা করিথিলি
1: কবি জীবনের এই যে চিরন্তন কাহিনী মাধবী তার স্বাধীনতার ধনী আউ রাজনীতিজ্ঞ হস্তক্ষেপ করে মধ্যবিত্ত তাকে ভুল বুঝে দরিদ্র তাকে বুঝিবার সুযোগ পায় না নৈরাশ্য নিন্দা অপবাদ কবি জীবনর সাথী হুয়ে
0: কণ হয়েছি কবি
1: কিছু হইনি মাধবী ইষ্টদেব রামচন্দ্র পিতৃ সত্য পাড়ি চৌদ বর্ষ বনবাস করেছিলেন মু কোন পারিবি না নিশ্চয় পারিবি পিতৃ আদেশ পালন করি কবি উপেন্দ্র ভঞ্জ ফিঙ্গি দেবতার অতি আদর এই লেখনী
0: কিন্তু জাতি পাখে তুমি কি কৈফত দেব জাতি সাহিত্য উপভোগ বঞ্চিত করে শাসন

0: ধনঞ্জয় ভঞ্জ নিষ্পত্তি বিরুদ্ধে প্রতিবাদ করলে শাস্তি অতি কঠোর। যাও,
1: কথা এত দূর আগেইবো নাই মহারাজ, মন্দারাণী এনিকে তার নিজ বাট নিজে বাছি নব।
0: শুনি যাও, শুনি যাও রানী, কোন কই গেল রানী? কে উপেন্দ্র? এ কি বেশ আজি রামতারক সাধক আজি রাজপুথা করে নীরব কাহিঁকি? কবি কুহ কুহ কবি।
2: কবির বিলয় ঘটিছে মহারাজ।
0: উপেন্দ্র
2: সাহিত্য সমাধি হয়েছে, এগি দায়ী আপন। হ্যাঁ
0: উপেন্দ্র,
2: পিলাটি দিন বাবা আপনার সাহিত্য মধ্যে বাঁধি রাখলে না কাহিঁকি? ক্ষমতা ও পদালাসা তাকে প্রশ্রয় দেলে কাহিঁকি? কাহিঁকি
0: উপেন্দ্র, সমস্তে সাহিত্যরে রহি পারন্তি নাই। অভাব অনাটন নিন্দা অপবাদ সহি নিষ্কাম বাণী সেবা ও সরল হৃদয়কে সম্বল করি যে আগভর হয়ে পড়ে সে হুয়ে সাহিত্যিক। হিংসা দ্বেষ কপটতা আউ ক্ষমতার লালসাকে সম্বল করি যে আগেই চালে সে প্রকৃত রাজনীতিজ্ঞ। নীলকণ্ঠঠারে রাজনীতিজ্ঞ হবার শক্তি থিলা, কিন্তু সাহিত্যের গুণ মু তাঠারে দেখিনি।
2: পিতামহ,
0: মতে তুমি দোষ দিও না উপেন্দ্র।
2: আপনার দোষ দিয়ে মু ভুল করেছি, মতে ক্ষমা করতু। প্রভু রামচন্দ্র হয়তো এয়া চাহান্তি, বেশ তাঙ্কর ইচ্ছা পূর্ণ হেউ। উপেন্দ্র হাতের লেখনী পরিবর্তে শোভা পাও তরবারি।
0: উপেন্দ্র এই কথা হই পারে না, কে কইলা প্রভুঙ্ক ইচ্ছা এইয়া? তুমি রাজা হই পারো না, তুমি কবি। তুম হাতরে শোভা পায় না এই হিংস্র ঘূর্ণ তরবারি। ফিঙ্গি দিও গর্বগুমানর নগ্ন প্রতীক এই তরবারি কু ফিঙ্গি দিও।
2: হে ভুল কলে পিতামহ, তরবারি যে ভুলুণ্ঠিত হলা।
0: প্রভু শ্রীরামচন্দ্রঙ্কর ইচ্ছা, এ তোমার পূর্বপুরুষঙ্ক অভিলাষ, আও সারা উৎকল ভূখণ্ডর আগামী যুগর অগণিত জনতার আকুল আবেদ।
2: পিতামহ।
0: হ্যাঁ কবি সম্রাট।
3: গৌরাঙ্গ,
4: কণ
3: শুনিব?
4: কণ
3: বিঞ্চু থিব রামা পণন্তরে যে নাগরকু রূপান্তরে, শিখি প্রশংসিব মলয় পবন সুশীতল বলি বসন্তরে। বাগ পাইল
5: কোন হেলা?
4: ভাব ভাব
3: ভাব
4: ভাব রসিক ভাই ভাব, কি ভাব? খট উপরে গোড় লম্বেই শোইথিব,
3: শোইথিব
4: পাখরে বসে স্ত্রী খালি পণতরে বিঞ্চু থিব, সেজরু খালি কর্পূর বাসনা বাহারু থিব, জীবনটা খালি ফুল দোলি পরি লাগিবরে রসিক ভাই লাগিব।
3: গৌরাঙ্গে, সেই ফুল দোলি উপরে বসি মন ফুলাণিয়া গীত গাউথিবি মরিয়া পর্যন্ত।
4: কোন
3: শুনিবু?
4: হ্যাঁ।

0: রাজবেশ পরিত্যাগ করি উপেন্দ্র পরিধান করিছি কবির পোশাক, এথির মোর সন্তোষ।
1: ইয়ে আপনকর আশীর্বাদ আউ প্রভুঙ্কর করুণা।
0: মু চাই সে রাজপ্রসাদ পরিত্যাগ করু, এটি সে রুদ্ধশ্বাস হইযিব।
1: সে মধ্য তাই চাহান্তি।
2: নির্জনরে মাধবী সহিত মহারাজ তো বেশ আলাপ চলাইছন্তি।
0: কাহিঁকি তোমার ঈর্ষা হচ্ছে না কন
3: বাবা?
0: দেখ রাণী, মাধবী কবির প্রেয়সী, কবির পাখে পাখে রই তার কবিতার সে আনে মূর্ছনা। এই শক্তি কু ধনঞ্জয় তোমটি অনেক থর খোঁজিছি কিন্তু পাই না
2: মহারাজ।
0: দূর পর্বত খুব সুন্দর দৃশ্যে রাণী, যৌবন ঠু মু যেতে দূরকু চালি যাউছি তাহা মতে সেতে সুন্দর দিশুছি।
2: ও সেইথিপাই তেবে মাধবী কু আপনি এত আদর করছন্তি?
0: হ্যাঁ রাণী, কেবল সেইথিপাই উপেন্দ্র আর মাধবী কু মু শ্রদ্ধা করে।
2: উপেন্দ্র কাই মাধবী?
1: মালিশাই যাইছন্তি।
0: নীলকণ্ঠকু সিংহাসন দেবা পাই তুমে আউ ব্যস্ত হুও নি রাণী। নীলকণ্ঠ সিনা ঘুমুষর সিংহাসন পাইপারিব নাহি, কিন্তু উপেন্দ্র পিতা রূপে সে জাতির হৃদয় সিংহাসন লাভ করিব।
2: নীলকণ্ঠ সিংহাসন পাইবা বিষয়ে মোর আউ কোনসি আশা নাই মহারাজ। আউ মু জানে উপেন্দ্র বিষয়ে নানা কথা কহি আপন মতে ভুলি দেবাকু চাহান্তি।
0: তুমে ভুল বুঝিল রাণী।
2: মোর ভুল বুঝামণাকু আপন কাহিকি ভ্রুক্ষেপ করছন্তি মহারাজ? আজি মু আপনকু নির্ভব জবাব দউচি, নীলকণ্ঠকু সিংহাসন দেবা পাই কই আউ আপনকু ব্যস্ত করিবি নাহি।
0: তোমরে সুবুদ্ধি দেখি মু আনন্দিত। উপেন্দ্রর পিতামহী কেবে ভুল বাটরে যাই পারে না এ বিশ্বাস মোর অছি। মাধবী মাধবী টিকে পোনা আনি পারিব? বড় শোষ
2: আনছি। মহারাজঙ্ক রাণী হিসাবরে সেবা করিবা কোন এতিক অধিকার মোর?
0: আরে নিশ্চয় নিশ্চয় মাধবী, কবি উপেন্দ্রর পিতা।

0: যেবংশেষ্ঠ দুর্গা দেবী বরহি কোষরু সম্ভবী সেকুলে রাজা ধনঞ্জয় সকল গুণর নিলয় তদ্বত তাহাঙ্ক তনুজ নরেশ নীলকণ্ঠ ভঞ্জ তাহাঙ্ক জ্যেষ্ঠ সুত মুহি উপেন্দ্র ভঞ্জ নাম বহি। পিতা আজি রাজা, আজি তাঙ্কর মনোরথ পূর্ণ হয়েছে। কলে বলে কৌশলে মন্ডারাণী তাঙ্কর কার্য হাসল করিছন্তি। লেখনী আউ চলু নাহি মাধবী, চক্ষু সম্মুখে ভাসি উঠুছি পিতামহঙ্কর সেই গুরুগম্ভীর মূর্তি।
1: তাঙ্কর আশীর্বাদ তুম পাখে রয়েছে কবি, তুমি চাহিদিল মুক্তি, নিজে মুক্ত হয়ে সে তুমি শৃঙ্খলা মুক্ত করিছন্তি। তাঙ্কর বলিদান পরে তুমি প্রসাদ ত্যাগ করিছ, নদী হ্রদ বন পর্বত তুমর লীলাভূমি হয়েছি, ভঞ্জবংশর কপট জালর কবলর মুকুলি তুমি গণর হৃদয় বাঁধিছ, তাঙ্কর কথা রাখিছ।
0: তুমি মতে পদে পদে ভরসা দিয়েছ মাধবী, সলিতা ভি জলি নিজে জালিছ আনন্দর বর্তিকা।
1: এতে প্রশংসা মোর প্রাপ্য নুহে কবি,
0: এ চাটুকার স্তুতি নুহে, বাস্তবের তুমর ত্যাগ তুমর প্রেরণা উপেন্দ্রর মহার্ঘ পাথে হয়েছি। মাধবী, প্রেম সুধা নিয়ে সে চিঠাও কি জীবন্ত সতে, তোমার মনে অছি না গাও তো থরে মাধবী?

0: কে কে?
1: নীলকণ্ঠ, মহারাজ নীলকণ্ঠ।
0: কে?
1: ও মহারাজ নীলকণ্ঠ তাহলে মতে চিনি পারু না। দিনেশ থিলে তুম বাবা, আউ যাহার আখিরে ধুলি দেই কুমার গঙ্গাধরকু তুমি হত্যা করেছিল।
0: না, মু গঙ্গাধরকু হত্যা করিনি, ঘনভঞ্জ তাঙ্ক হত্যাকারী।
1: মিথ্যাবাদী, তুমি নিজে গঙ্গাধরকু হত্যা করেছ।
0: কিন্তু এছি লাগি তুমি মতে দোষ দেই পারিব নাই বাবা, মাঙ্কর আদেশ অনুসারে মু গঙ্গাধরকু হত্যা করেছি।
1: এইপরি মাতৃভক্তিকু দুনিয়া নিশ্চয় মনে রাখিও, প্রিয়জনঙ্কর রক্তরে অভিষেক করাই মহারাজ নীলকণ্ঠ নূতন আদর্শ দেখাই যাচ্ছ।
0: এসব তুমি কাহিকি কহুছ? সিংহাসনর লাভ পাই নীলকণ্ঠ আজ আর তোমার করুণা ভিক্ষা করুনি, তার মা আজ তাকে সিংহাসনরে বসাই যাইছি, তোমার এটি কিছু নাই, চলে যাও।
1: যদি ন যায়
0: মু যাওয়াকে বাধ্য করিবি।
1: মহারাজ নীলকণ্ঠর সে অধিকার নিশ্চয় আছে।
0: মতে উপহাস করিবা পাই কোনসে অধিকার তোমার নাহি, তুমি চলে যাও।
2: প্রণাম গ্রহণ করন্তু মহারাজ।
0: কে? শত্রুঞ্জয়, তুমি এঠি?
2: কোন শাস্তি দেবে দিও?
0: না, মু কিছু চাহেনি, তুমি চালি যাও।
2: মু নিশ্চয় চালি যাবি মহারাজ, সিংহাসন তো।

0: কপি, কপি,
1: কোন হলা মাধবী?
0: সতরে অপূর্ব তুমি, রসিক যে তুম অপেক্ষারে।
1: ক্ষমা কর রসিক, ঘুমসুর সম্বাদ আসছে কপি।
0: কি সম্বাদ?
1: মন্ডারাণী আত্মহত্যা করছেন
0: কপি।
1: মু জানিছিলি ঘুমসুর রাজসিংহাসনর দিনে এই পরিণতি হব। গঙ্গাধর শত্রুভঞ্জক রক্তরে রঞ্জিত রাজসিংহাসন আজ নীলকণ্টক পাই কণ্টকিত, তাকে উদ্ধার করিবাক পড়িব কবি।
2: রাজনীতির জঞ্জাল ভিতরকু মতে ও ডাক না রসিক।
0: কিন্তু
1: কবি,
0: কিন্তু কবি, বাবা যে নিরাশ্রয়
3: না, সে ভুল আর কর না উপেন্দ্র।
0: পিতা,
2: আমার প্রণাম
0: নিয়ন্তু।
3: দীর্ঘায়ু হুও, সেদিন আদেশ দিয়েছিলি তরবারি ধারণ করিবাক, সেদিন থিলা শাসকর দম্ভ, চক্ষু থিলা মুদ্রিত, কবিঙ্কু চিহ্নিবাকু অক্ষম থিলি, দিব্য চক্ষু মিলিছি, রামভক্ত পিতাঙ্ক প্রতি রামঙ্কর কৃপা হইছি, সাহিত্যর সজ্ঞা তাপাই বদলিছি, কবি দুর্বল নুহে সে সবল, কবিতা রচনা খিয়াল নুহে তাহা ধর্ম, লেখনি তুম হাতের চিরকাল শোভা পাও পুত্র, যুগ যুগ পাই নিন্দিত ভঞ্জবংশ তুম লেখনীরে ধন্য হো।
0: পিতা
3: মাধবী, ঘুমসর রাজবংশর তুমি খালি কুলবধূ নুহ, এ জাতির হৃদয় সিংহাসনের প্রতিষ্ঠিত

কবি উপেন্দ্রর তুমি প্রেয়সী, প্রেরণাদাত্রী, ঘুমসর রাজবংশ তুম পাখরে কৃতজ্ঞ মা, তুমর নিষ্ঠা সেবা প্রেম আজি কবি উপেন্দ্রকু শৃঙ্খল মুক্ত করেছি, বিকশিত করেছি, বিজয়ী করেছি। উপেন্দ্র তোমার পিতা পিতামহ সামান্য রাজা থিলে, কিন্তু তুমি তুমি আজি সম্রাট, কবি সম্রাট।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: শেষের শিল্পী প্রদীপ কুমার পলে শিল্পী গাইছেন রাধামোহন ষড়ঙ্গী রচনার।